এতক্ষণ সুরঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। শিল্পী ছিলেন পাপড়ি গঙ্গোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ককবরকে তথ্য নির্ভর অনুষ্ঠান হাইমনি খরাং।

풍가함 아가시바니 아고르톨라 조드네 파징 카팡니 함정이 아파리 따북 쟁자고 지니디니 풍니 꽉보로 아와이 판다 하윤이 코랑 디니 파샬 탈방 탈니 샬독 샬마리 지브리라 탐치바 디프라비시콩 아고스탈니 샬니 지자 샬마리 নৈশাই নৈচিতক ইংরেজি পিসি চীন পান্ডা নৈরা থামচিতক পয়েন্ট বেড়ে মিটার্স এবার সাশাই নীরা দক চিচুকু কেলো হারচ আবাহিং তঙ্গ তাই সারাশা ডক মেঘা হারজ আবাহিং তঙ্গ চং শালবুরম নিহাই তিনিব কক কাহামনি পিসিংতে পান্ডা চেংলাইন চং তিনি খালায় মহাত্মা গান্ধী সালংমানি কগ্র তিনি ক কাহাম ব সালংকা হায়ং হা ফিলজাক হাই নি টংমু ফিলিমানো খা বেলজাক এবা খা কেবেংর বুইন নাকার রেমানিয়া বুইন নাকার না হেঁকে খা কোয়া রংনা নাই শাক তরখেন ফান গান অঙ্গি মাইনিয়া বখানি ফানসে নাঙ্গ শাক নি বরমন খাতিউই টং থাইকলায় তামনি হনমালে আ বরমন জংন ওয়াইসে ওয়াইসালে চিনি লংমানো কচুগো দিশাউই তালাঙ্গ শালব্রমন সরংদি সরংমংনি বিশিংতেইন নং বসকাঙ্গই থাঙ্গি মানো বতেব সালংখা অমহাইকেন নইদি জেফুরো নইমানো খা কাহাম

নি আ খরং ন নি নি সামুঙ্গি থাঙ্গো তাই নি নি আ সামুং ন অলকে নং খা খামানো লাই থাংমানো বতৈব সালাঙ্কা আনি তংথার ন আনি খাজা গরে আনি তংথারনি নাইশিকমুং অংখা নাশিলমা গরে হামজাকমু আশুজ যেন খালাইকা মহাত্মা গান্ধী সালাংমানি গিনী গ গাহাম ফাইদি যেন তাবো খালায় দিনী গ্রব

তাবু খানালাইনে হোক বানি কক র আও চং তিনি খানালাইনে মোলাই কাইমানোর গেই ক মোলাই সং সাইমানো মা সিংমল জরানি মুখ্যতং হাইপানো তাবু ছয় সীমানি ইয়াগুলো মোলাইনো সং জেসি জরাও ফানো জামানি নকুগু ফিয়াবা মাই সিংনি জরা জামানি ন তাইসা জোদালে অঙ্কু আপনি বাকিন মোলাই ন মাই সিং মলো কাইমান খাই চাকুগু কাইনি জরা খাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর অ তাল থাম মোলাই ন কাইমানো তাই চাইমানো

0: বাবা ডাল মুখে দিন খবসাকো তাই চানা হাঁকাই চা কথক নাইমানো তামনি হমালে মলাইনি যতই চামানি আগুলো যেন পইলানো মলাইনি বলাইন ব ডালক খাই চাইমানো তাই মলাইনি বথাই বাইমানো আও আশক্ত মলাইনি চামার খাগা তাই মলাইও তাম মতন অবনো কিসা সিলাইন মলাইও তঙ্গ আইরন ভিটামিন সি তাই মলাইও দই তংমানি বাকে আরো গাহাম কাইনো যেন দৈনি যে মাননি মুখেতং নাই আবনি মানো তাই মলাইনো যেন সেলাড রক্ষব যাও মলাই কাইনানি হিঙ্গাকে পইলানো সালসা বুঝলেনো জমই তনা নাংনাই তাই জমানি আগলো তৈ ফুরানি রফ রফকাই মা তনাই ওলো সার পুরু হিঙ্গাকে যেন আবনো হাচিং বাই দালগুই সারনা নাংনাই মলাই কাইনানি সকাঙ্কাই আল বেলাই খেনো চাইনে নাংনাই গবনি মুখে দিন গাহাইকে ওয়াইবরি ওয়াইবা চাইকে ইংলা কগ দঙ ওয়াই সিনি দগ মলাইন কাইনানি হিঙ্কে আল চাইনে নাঙ তামনি হিম্বা মলাইনি আরং যে হাবিসিং সুরেই থাঙ আমসংন বিনি বতৈব তরনাই তাই লকনাই আপনি বগেন ওয়াইরে ওয়াই আল চাই নাখাই যাও আল চাই মানে আগলো যাবরা বাবরা করে খাই যেন বাড়ি মাস নামনে আপর অঙ্কাই যেন সারনা নামাই সারপর অঙ্কাই থাইচিং সামানি গাহাই হাইচিং দালুগুই সারনা নামাই তামনি হোমবা মলাই সারপর আশ বুঙিয়ানি বাকে মলাইনি অজার অঙ্কাই চিনি হাসতেও বেলাইখেন কাইমানি নগো আবো হাঁকাকাই পোষা দেশি অব আশুক দুঃখাইয়া দাঁতি নসং কায়ে চাইমানো তালনাই খাকচার হঙ্গেন যেন বন চাইমানো মলাই কাইনপ্র যেন পটাস রগ্রাইমানো তাই ইউরিয়া তাই যেফর হা পমরানি আপরঙ্গে যেন মুসকি গ্রান কিছা রইমানো তাই হাইচিং যেন হাইচিং সাগান নানাই মলাই কাইনানি হিঙ্গাকাই হাইচিং সাগান হা দৈ বুথাইগা থাই হিঙ্গাই তৈব জাগোগা মাহাই বাড়ি রক হিঙ্গাকাই তাই মলাই লাইতে সাকাইনার যেন গাইমানো আসে গবাং মা সামু খালাইনা নাঙ্গিয়া গুবংনি হিঙ্গাকাই যেন আমানো ফুয়ে চাইমানো তাই ইয়াফাঙ্কাই জাবরা বাবরা গরিখাই তন্না নাংনাই তামনি হিম্বা নাইট্রোজেন মানিয়া হাঙ্গাকাই মলাই আশুক তরথাইয়া অমহাইকাই মলাই খাইকা হাঙ্কাকাই যেন দাঁতিনো মলাই নব চাইমানো তাই যে বড় রক মলাই ফালে রাং থং রক রাগ্রা মুসুঙ্গ বরক বনি রাং থং রক রাগ্রি মানে হানে খা খালায় আশুক জলা যেন খালাইকা মলাই কাইমানো রোগী কক তিনি হকবানী কক তাবো খালায় কক থমর আনিয়াগো কাইসে কক থম তঙ্গ অবহাই হাসতে হাপাংনি কক থমতাই হকমু দাগি খুঁনি বাকতে কমকাংশ সাকলাই জাকা হাসতে বেরেমনি উমর চিসিনি কাবাডি বাটাইমু অব মিয়ানি সিমি চ্যাংসা যাকা তাই অম পায়েন শালনি চিচুকু শাল মারিব
1: নি শাল অগাস্তা নি নই চিসনি শাল মারিব স্টেট লেভেল ভলিবল বাতাইমু যে বিশি উমর চিসনি নি তলাও বরৈতে চেলা রং বাকি স্টেট লেভেল ভলিবল বাতাইমু চ্যাংসাখা অর বেবাগৈ যত হাঙ্কর নিন চি দক বুড়ইতে

0: larokni team snamjakha eba faika teo volleyball bataimu sal thamni bagai tongnai obai gen tongo ania phawo kaisa one time financial support obo waishani rangmarini bisingti chubamu sabani bagai rokongkai obo non tribal christian buddhist muslim sikh te jain rungshrung tongnai borokno omahaike minority communities ni cherai rok poritongnai rokno resaknai one time financial support phyaba obuni obuna manani bagai je criteria nai nokhongni annual income bebagai ajimu bisiwo noi point ba lakh ba 2.5 lakh ni tola angna nangnai te je rungshrungnai rok borok tripura hasteni permanent resident angna nangnai gai je okoiblai aro koiblai re namu sungnai rok borok first year 2026 to 2027 bisini puila bisi wo porjak angna nangnai gai students rok borok kisa hanmani no 50% marks mana ni nangnai porokni secondary higher secondary amjok mungo te online ni bisin dikhai koi blai ri mana ne borokni koi blai re nani website ing kha bms.tripura.government.in gai koi blai re nani bagai paithak shalmari phologai rizak mani ang kha augustal te omhai ke borokni documents rok september talni chiba shalmari jora reimanai gai verification bagai september talino chi char shalmari wo reimanai te rangmari ni chubamung manai porok kaine installment 1 lakh khlai phyaba puila wo 50000 khlai manai te ola 50000 khlai manai gai amsakna te borokni website e thangine details hai manana angwani ya fote kaisha obo haike bsc iasc wo eba institute of advanced science in education kunjobon agartala wo obo haike bsc computer science o porinani gai rei manana obo borokni smart portal lo thangine কইব্লাই রিমানানে ওমো অগাস্ট তালনি নৈচি থাম শালমারি নিশিনো চেংজাখা ফিয়া পাইথাক শালমারি রজাগিয়া অর
1: পানিয়াকো কাইশো তঙ্গো অবহংকাই জিএনএম তাই এএনএম চলাতাই ব্রি রগনি কোর্স নি ইন্টারভিউ নাহার জাগনাই ইংরে বিজি বিশি রং বিশি নৈশাই নৈচি সিনি নৈচি চালে অবহঙ্কাকাই এ টু জেড নি যে আলফাবে নি মোমু বরং নি ইন্টারভিউ নাহার জাগানো ফুংনি দামচিনি সিমি বেনিউ এবা থাই হেঙ্গাকাই ক্যারেলেন অস্ট্রেনিয়া অডিটোরিয়াম হল অমকা এজিএমসি জিবিপি হসপিটাল আগরতলা তাই কে নিশিমি কিউ নি যে মু পইলা নিশিমি বরমি ইন্টারভিউ নাহার জাগানে সেপ্টেম্বর তালনি পইলা সাল মারিব তাই আর নিশিমি জেট যে নি আলফাবেট নি মুং রক বরমি নাহার জাগানে সেপ্টেম্বর তালনি সাল নই সাল মারি নিশিমি থাই হেঙ্কাই এ জিএমসি জিবিপি হসপিটাল নি অডিটোরিয়াম হল কারিলেন স্টেনিয়ার তাই এএনএম নি হেঙ্কাই ইন্টারভিউ নাহার জাগান সালচি থাম সাল মারি সেপ্টেম্বর তালনি অমুকাই আলফাবেট যে বড় রণিমু এ নিশিমি জেট জরা বরগনি তাই শালমারি হিনকাকে শাকলাই জাকা তাই

0: জরা হাঁকাই ফুঙে দাম চেনি সিমি চ্যাংরে যাগানো আশিক জরা চেন খালাইগা কক থমর তাবক খালাইনে সেবগো বরক তলাংমানি কক ইলেকট্রনিক্স তে ইনফরমেশন মিনিস্ট্রি নিবাকাতে সাকলাই যাকা সাইন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ নিবাগই কিসাসে বকচা আচক থাইও আচক থাই সুপুং যাগান তাই মুসুকনাই রঙে থানে কয়বিলাই সানহর যাকা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হাঁকাই NIC oblique STA oblique 2026 oblique 2 তাই রংমারিং না নাই MSc MS MSA BE BTEC ডিগ্রি গনাং অংনানি মানমারি তংনে নাংনাই ও কোর্স রগো অনলাইন নিবিশিংতে কয়বলাই রানা নাংনাই কয়বলাই রানানি পাই থাক শালংকাই এ তালনি শাল থামচে শাল মারি নিবিশিং আশিক জরা খনা বাইকা শেবগো বরক তলাং মানি ক তাব খনা লাইন নগবর্তে মানি ক
1: তিনি সাকলাই যা খাওয়া বাইকে হাইন হাই চুমুই কবল চাল তংনাই বা জুদা জুদা থাইও কিসা নিশমি কবাং গাতে ওয়াই মানো তে সাকানি তুমারি তংনাই থামচি দক পয়েন্ট বা ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি তংনাই নৈচি বা পয়েন্ট স্নি ডিগ্রি সেলসিয়াস তে অ মল নি ওয়াতে দাউসজরা সুজাখা চি থাম পয়েন্ট দক মিলিমিটার

0: আশ্চর্য
1: খানা ভাই খেয়া
2: এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল ককবরকে তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুংনি খরাং। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি।

শ্রোতাবন্ধুরা, একটু পরেই সকাল সাতটায় শুনবেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। সাতটা বেজে পঁচিশ, সাতটা বেজে পঁয়ত্রিশ এবং সাতটা বেজে চল্লিশ মিনিটে যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। সকাল আটটায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, আটটা বেজে পনেরো মিনিটে আজকের কবিতা অনুষ্ঠানে স্কুল ছাত্রদের কবিতা আবৃত্তি, আবৃত্তি করবেন বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী অস্মিতা সিনহা। এই অনুষ্ঠানের পরে দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শিল্পী ধীরেন বসু। আটটা বেজে তিরিশ মিনিটে শিশু মেলা শুনবেন পরিবেশনায় সারদা ললিতকলা একাডেমির শিশু শিল্পীরা। সকাল নটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, নটা বেজে পাঁচ মিনিটে গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়া ছবির গান, দশটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দশটা বেজে পাঁচ মিনিটে দেশ বন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, দশটা বেজে তিরিশ মিনিটে পুরাতনী অনুষ্ঠান শুনবেন। সকাল এগারোটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এগারোটা বেজে পাঁচ মিনিটে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। বেলা দেড়টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, একটা বেজে চল্লিশ মিনিটে আবারও আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, দুটোই দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ। দুটো বেজে পনেরো মিনিটে সাহিত্য পাঠের আসরে শুনবেন গল্প পাঠ, দুটো বেজে তিরিশ মিনিটে আমিনারী অনুষ্ঠানে শুনবেন সুরমালিকা বাংলা গানের অনুষ্ঠান, বিকেল তিনটায় দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন, তিনটা বেজে পাঁচ মিনিটে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনবেন। বিকেল পাঁচটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, পাঁচটা বেজে পাঁচ মিনিটে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, পাঁচটা বেজে দশ মিনিটে জীবনের গল্প অনুষ্ঠানে শুনবেন এসবিসি নগরের নিতাই নন্দী গৃহশিক্ষক, ওনার জীবন গল্প। এই অনুষ্ঠানের পরে অবকাশ সঞ্জীবনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়া ছবির গান, পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে লোকসঙ্গীত শুনবেন, সন্ধ্যে ছয়টায় ককব্রক অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনবেন লাইভ অনুষ্ঠান সাঞ্জা কাহাম, সন্ধ্যে ছটা বেজে তিরিশ মিনিটে খেতে খামারের অনুষ্ঠান, প্রাকৃতিক চাষের উপকারিতা এ প্রসঙ্গে বলবেন কৃষি আধিকারিক সঞ্জীব দাস। সন্ধ্যে সাতটায় অনুষ্ঠান সূচি, সাতটা বেজে পাঁচ মিনিটে সারগাম অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ বরে গুলাম আলী খা, শিল্পী পরিবেশন করবেন রাগ জয় জয়ন্তী। সাতটা বেজে পঁয়ত্রিশ, সাতটা বেজে পঁয়তাল্লিশ এবং সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ, রাত আটটা বেজে পাঁচ মিনিটে শুনবেন লাইভ মনের মতো গান, নটায় পাঁচ মিশালি অনুষ্ঠান, নটা বেজে তিরিশ মিনিটে শুনবেন শ্রুতি নাটক প্রস্তাব, রচনা অনন্ত চেকভ, বেতার নাট্যরূপ

জিতেশ বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা ডক্টর জয়ন্ত চট্টোপাধ্যায়, অভিনয়ে তুষার দাস, মোনালিসা মাইতি, বিনীতা বন্দ্যোপাধ্যায়। রাত ১০টায় হারানো দিনের গান শুনবেন। ১০:৩০ আগামী দিনের অনুষ্ঠান জানিয়ে, অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে আজকের অধিবেশন। আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি জানলেন আকাশবাণী বিলোনিয়া।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ সকালের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, নির্মল সকাল বলে দেয় সারাদিন কেমন যাবে, আর সকাল যাদের ভালো যায় দিন তো তাদের ভালো যাবেই, তাই না? তাই জন্য সকাল সকাল উঠে পড়া, প্রাত্যহিকীর যা যা কিছু করণীয় রয়েছে সমস্ত কিছু গুছিয়ে করে নেওয়া এবং দিনের সারাদিনের কাজের প্রস্তুতিও কিন্তু সকাল সকাল করতে হয়। তাই জন্য হেঁসেলে যারা মা মাসিরা রয়েছেন ইতিমধ্যে হয়তো সবাই যার যার হেঁসেলের প্রাত্যহিকীর কাজ সেরে নিচ্ছেন, যারা কৃষি কাজ করেন ইতিমধ্যে হয়তো মাঠের দিকে রওনা হয়েছেন বা কিছুটা পরে হয়তো রওনা হবেন, আর যারা দৈনিক নিত্যদিনের কাজ শুরু করেন তারা তো নিশ্চয়ই ইতিমধ্যে চলতে শুরু করেছেন, আর যারা চাকরিজীবী ছাত্রছাত্রী রয়েছে তারা হয়তো কিছুক্ষণ পরেই যে যার কাজে বেরোবে। তো প্রত্যেকের কাজ যেন আজকে সফল হয়, যে যে কাজে বেরোবেন সবার কাজ যেন ভালো হয়, এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আজকের রাত সকালের সঙ্গে আমি হরিপ্রসাদ। শ্রোতা বন্ধুরা, বরাবরের মতোই প্রথমেই অতীত ইতিহাসের পাতা। আজ 28 আগস্ট, ঐতিহাসিক এই দিনটি নানা ঘটনায় নানা কারণে বর্ণময়। 1189 আজকের তারিখ তৃতীয় ক্রুসেড শুরু হয়। পর্তুগিজরা মালাক্কা দখল করে 1511 আজকে তারিখে। সায়েন্টিফিক আমেরিকানের প্রথম সংখ্যা প্রকাশিত হয় 1845 আজকের তারিখে। 1883 সালের 28 আগস্ট, ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র দাস প্রথা বাতিল ঘোষিত হয়। 1919 দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হন 1919 সালের এই দিনেই। 1990 সালের আজকের দিন ইরাক আনুষ্ঠানিকভাবে কুয়েতকে তার 19তম প্রদেশ ঘোষণা করে। আজকের দিনে যাদের জন্ম তাদের মধ্যে 1855 সালে জন্মগ্রহণ করেন বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার এবং সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবী। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন

সদস্য অতুল্য ঘোষ 1904 সালের আজকে দিনেই জন্মগ্রহণ করেন। আজকে দিনে জন্মগ্রহণ করেন 1905 সালের বাঙালি কবি, উপন্যাসিক, অনুবাদক দীনেশ গঙ্গোপাধ্যায়। রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট বাঙালি আয়ুর্বেদ বিশেষজ্ঞ শিবকালী ভট্টাচার্য 1908 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি বৈমানিক এবং লেখক বীরেন রায়। তিনি জন্মগ্রহণ করেন 1909 সালের এদিনেই। আমেরিকান কমিক বই আর্টিস্ট, লেখক এবং সম্পাদক জ্যাক কার্ভি 1917 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের নৌবিদ্রোহের শহীদ মানকুমার বসু ঠাকুর 1920 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। আজকের দিনে যাদেরকে আমরা হারিয়েছি তাদের মধ্যে ওলন্দাজ প্রজাতন্ত্রের আইনজ্ঞ হুগো গ্রোসিয়াস 1645-এর আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন। আজকের দিনে আমরা হারিয়েছি ভারতের সাইকেল নির্মাণ এবং বিকাশের পথিকৃৎ বাঙালি শিল্পপতি সুধীর কুমার সেনকে, মৃত্যুবরণ করেন 1959 সালের আজকের দিনে। 1973 সালের আজকের দিনে আমরা হারিয়েছি বাঙালি কবি এবং গীতিকার অমিয় বাগচিকে। 1980 সালের 28 আগস্ট মৃত্যুবরণ করেন প্রখ্যাত বাঙালি রম্য লেখক শিবরাম চক্রবর্তী। বাঙালি ভাস্কর শঙ্খ চৌধুরী 2006 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন। আজকের দিনে আমরা হারিয়েছি বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের কৃতি অভিনেত্রী সুমিত্রা দেবীকে, মৃত্যুবরণ করেন 1990 সালের আজকের দিনেই।

শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব সংস্কৃত দিবস। প্রাচীন ভারতীয় ভাষা সংস্কৃত পুনরুজ্জীবন এবং রক্ষণাবেক্ষণকে উন্নত করার লক্ষ্যে পালন করা হয় আজকের দিনটি। এটি হিন্দু পঞ্জিকার শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আগস্ট মাসের সাথে মিলে যায়। 1969 সালে ভারত সরকারের শিক্ষা মন্ত্রক দিবসটি ঘোষণা করে। শ্রাবণ পূর্ণিমা অর্থাৎ রাখি বন্ধনে ঋষিদের স্মরণ এবং পূজন এবং তাদের উৎসর্গের জন্য পূজার উৎসব হিসেবে আজকের দিনটি পালন করা হয়। বৈদিক সাহিত্যে একে বলা হতো শ্রাবণী। এই দিনে গুরুকুলে বেদ অধ্যয়নের আগে যজ্ঞ, পবিত্রতা, পবিত্র সুতো পরিধান করা হয়। এই অনুষ্ঠানকে বলা হয় উপকর্ম সংস্কার। এই দিবসটির সঙ্গে রাখি বন্ধনের অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়। ইতিমধ্যেই রাখি বন্ধন উৎসবও চতুর্দিকে পালন করা হচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে শুরু করে নিজ গৃহ, সব জায়গাতেই বোনেরা প্রিয় ভাইকে রাখি পরাচ্ছে। রাখি বন্ধনের পবিত্র ক্ষণ এবং অবশ্যই বিশ্ব সংস্কৃত দিবসের এই পবিত্র তিথিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা যেন সবাই সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি, একে অন্যের সুখে দুঃখে অংশীদার হতে পারি।

বছর বছর রাখি আসুক। শ্রোতা বন্ধুরা, রাখি বন্ধনের পবিত্র বন্ধন সবার মধ্যে ছড়াক, সৌভ্রাতৃত্বের বার্তা। আর রাখি মানেই এক সুতো গাঁথা, যেমনটা আমাদের সঙ্গে আপনাদের আকাশবাণীর সঙ্গে তার শ্রোতাদের। আকাশবাণী মনে হচ্ছে এক্ষেত্রে বিনি সুতোই বাঁধা রাখি, যা আমাদের সঙ্গে শ্রোতাদের বন্ধনকে সুদৃঢ় করে। আকাশবাণী আমাদের প্রিয় প্রতিষ্ঠান, আমাদের প্রিয় মাধ্যম, সম্প্রচার মাধ্যম। ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মালিকানাধীন বেতার সম্প্রচার সংস্থা। সাধারণ জনগণকে তথ্য, শিক্ষা, বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য 1936 সালে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কর্তৃক আকাশবাণীর সম্প্রচার শুরু হয়। আর বর্তমানে আকাশবাণীর অনেকগুলো কেন্দ্র রয়েছে, যা সারা দেশে শ্রোতাদের মনোরঞ্জনে, শ্রোতাদের কাজের জন্য তথ্য সম্প্রচার করে। বর্তমানে আকাশবাণীর 144টি মাঝারি কম্পাঙ্ক, 54টি উচ্চ কম্পাঙ্ক এবং 139টি FM ট্রান্সমিশন সহ 215টি সম্প্রচার কেন্দ্র সমন্বয়ে সম্প্রচার নেটওয়ার্ক চালু আছে, যা দিনকে দিন বেড়ে চলেছে। অনেকগুলো ভাষা এবং উপভাষায় দেশের থেকে শুরু করে বিদেশের শ্রোতাদের জন্য মনোরঞ্জনে দিন রাত আকাশবাণী সম্প্রচার করে চলেছে তার নিত্যদিনের সূচি। আকাশবাণীর সঙ্গে থাকুন, অনুষ্ঠান শুনুন, আনন্দিত হবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন আকাশবাণীর।

শ্রোতা বন্ধুরা শুনছেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। এবারে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কল্যাণ প্রকল্পের সম্পর্কে কিছু তথ্য। প্রধানমন্ত্রী সংখ্যালঘু কল্যাণ প্রকল্প মূলত প্রধানমন্ত্রীর নূতন 15 দফা কর্মসূচি এবং প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়। এটি ভারত সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য জাতীয় উদ্যোগ। দেশের সংখ্যালঘুদের মধ্যে দুর্বলতর শ্রেণীর 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সরকারি কল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সমান সুযোগ সুবিধা পাবেন এবং দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য ভূমিকা নেবেন। যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে প্রাক মেট্রিক বৃত্তি প্রকল্প, মেট্রিক পরবর্তী বৃত্তি প্রকল্প, মেধা ও আয় ভিত্তিক বৃত্তি প্রকল্প, জাতীয় সংখ্যালঘু উন্নয়ন অর্থ নিগমের ঋণ প্রকল্প, সমগ্র শিক্ষা অভিযান, দীনদয়াল অন্ত্যোদয় প্রকল্প, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, জাতীয় নগর জীবিকা মিশন, অগ্রাধিকার ক্ষেত্রে ব্যাংকের ঋণ, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, পোষণ অভিযান, জাতীয় স্বাস্থ্য মিশন, আয়ুষ্মান ভারত এবং জাতীয় গ্রামীণ পানীয় জল প্রকল্প প্রকল্পের মতো বিষয়গুলো এই প্রকল্পের অন্তর্ভুক্ত। সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং ঝরে পড়ার হার কমানো, সকর্মসংস্থানের জন্য ঋণ সহায়তা প্রদান এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অবকাঠামো উন্নয়ন এবং মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করা, বৈষম্য দূর করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ইত্যাদি এই প্রকল্পগুলোর উদ্দেশ্য। প্রধানমন্ত্রী সংখ্যালঘু কল্যাণ প্রকল্প বা পিএম জীবিকা এর কেন্দ্রীয় কার্যালয়টি ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে পরিচালিত হয়। এই প্রকল্পের সুবিধা পেতে এই মন্ত্রকের যে ওয়েবসাইট রয়েছে, মিনিস্ট্রি অব মাইনরিটি অ্যাফেয়ার্স, এই ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রকল্প সম্পর্কে বিস্তারিত বা আবেদনের পদ্ধতি আপনারা জানতে পারেন বা আবেদন অনলাইনে করতে পারেন। শুনলেন প্রধানমন্ত্রী সংখ্যালঘু কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে।

শ্রোতা বন্ধুরা, আবহাওয়ার পরিবর্তন আমাদেরকে কখনো কখনো দুর্বল করে দেয়। ইদানিং কখনো প্রচণ্ড বৃষ্টি, কখনো প্রচণ্ড গরম আমরা অনুভব করছি। আজকাল অনুষ্ঠানে এখন অতিরিক্ত গরমে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি এ প্রসঙ্গে কয়েকটি কথা। অতিরিক্ত গরমে সুস্থ এবং নিরাপদ থাকতে প্রচুর জল খেতে হবে, সরাসরি রোদ এড়িয়ে চলতে হবে, হালকা পোশাক পরতে হবে। তৃষ্ণা না থাকলেও সারাদিন নিয়মিত করে অল্প অল্প করে জল খেতে হবে। ডাবের জল, লেবু শরবত বা ওরসালাইন খেতে পারেন। হালকা খাবার খেতে পারেন, অতিরিক্ত তেল মশলা এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলতে হবে। জলজ যে সমস্ত ফল রয়েছে, যেমন তরমুজ, শসা, টক জাতীয় ফল বেশি খেতে পারেন। চা, কফি, অ্যালকোহল বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো শরীর আরও ডিহাইড্রেট করে। তাই অবশ্যই খাবার সম্পর্কে সচেতন হতে হবে। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদের তীব্রতা বেশি থাকে, এ সময় অতিরিক্ত রোদ থাকে, তাই

প্রয়োজনের বাইরে এই সময়ে বাইরে না যাওয়াই স্বাস্থ্যের পক্ষে উপকারী। বাইরে বেরোতে হলে অবশ্যই ছাতা, টুপি বা রোদ চশমা ব্যবহার করা যেতে পারে। সুতি ঢিলে ঢালা হালকা রঙের পোশাক পরতে পারেন, যাতে সহজেই বাতাস চলাচল করতে পারে। ঘর দিনের বেলা জানলার পর্দা বা খড়খড়ি বন্ধ রাখতে পারেন, রোদের তাপ ঘরে ঢুকতে যাতে না পারে তার জন্য। দিনে দুবার যারা সম্ভব হয় স্নান করতে পারেন, ঠান্ডা ভেজা তোয়ালে দিয়ে শরীর এবং ঘাড় মুছে নিতে পারেন, বা যাদের অতিরিক্ত স্নানে ক্ষতি হয় তাহলে কিছু সময় পরে চোখে মুখে জল দিতে পারেন। শিশু, বৃদ্ধ এবং পোষ্য প্রাণীদের কোনো অবস্থাতেই বন্ধ গাড়ির ভেতরে একা রেখে যাওয়া যাবে না। শুনলেন গরমের সতর্কতা সম্পর্কে।

শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠানে এবারে দেখে নেওয়া যাক কর্মখালী তথ্য। পদের নাম অ্যাপ্রেন্টিস ট্রেনি কর্পোরেট সেক্টর, শূন্য পদ 134টি, শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিসিএ, বিই, বিটেক ইত্যাদি, গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস, বয়স অনূর্ধ্ব 26 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 28 আগস্ট। আজই বাছাইকৃতদের ইন্টারভিউর তারিখ এবং কেন্দ্র সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কর্পোরেট সেক্টর, শূন্য পদ 114টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বিই বিটেক পাস, অনূর্ধ্ব 40 বছর হতে হবে বয়স। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 31 আগস্ট। মেধাভিত্তিক বাছাইকৃতদের লিখিত পরীক্ষার কেন্দ্র এবং তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম অ্যাপ্রেন্টিস রেল মন্ত্রক, শূন্য পদ 1853টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক আইটিআই পাস, বয়স অনূর্ধ্ব 24 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম ইঞ্জিনিয়ার অফিসার IOCL, শূন্য পদ 470টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বিই বিটেক পাস, বয়স অনূর্ধ্ব 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 3রা সেপ্টেম্বর। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। কর্মখালী শুনলেন শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক টুকরো খবরাখবর। বিদেশের মাটিতে বিশেষ সম্মান পেলেন ভারতীয়রা। দক্ষিণ সুদানের জুবায় জাতিসংঘ মিশনের অধীনে কর্মরত 210 জন ভারতীয় শান্তিরক্ষীকে তাদের অসাধারণ সেবা এবং মর্যাদাপূর্ণ কাজের জন্য বিশেষ পদক দিয়েছে জাতিসংঘ। ঘোষিত হয়েছে এশিয়ান গেমসের ক্রিকেট সূচি। এবছর মহাদেশের এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দল। গত এশিয়ান গেমসে সফল হয়েছিল ভারতের দুই বিভাগের দলই, ফলে এবারের মহাদেশীয় প্রতিযোগিতায় ভারতের গতিবিধির উপর নজর থাকবে সকলের। আগামী সেপ্টেম্বর মাসেই এশিয়ান গেমসে যাত্রা শুরু করতে চলেছে ভারতের পুরুষ এবং মহিলা দল। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি আজকের আজ সকালের অনুষ্ঠান। আজকে সারাদিন আপনাদের সবার খুব ভালো কাটুক এই প্রত্যাশায়। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।

0: খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, নেপালে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389, এখনো নিখোঁজ 1500েরও বেশি মানুষ, তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে এ পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে চালু করেছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 6 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফর শুরু হচ্ছে আগামীকাল। গাজায় গতকাল ইসরায়েলি হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশ জুড়ে পালিত হচ্ছে। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ শেষ হচ্ছে। ভারতের সেন্থিল কুমার পিএসএ স্কোয়াশ প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। নেপালে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে কয়েক হাজার নিখোঁজ মানুষের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। এর মধ্যে রয়েছে 290 জন ভারতীয় পর্যটক। নেপাল ও তিব্বত কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এখনও পর্যন্ত 1500েরও বেশি মানুষের খোঁজ মিলছে না, এর অধিকাংশই বিদেশি নাগরিক। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার মতো 30টিরও বেশি দেশের বাসিন্দা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে জানিয়েছেন, 1500েরও বেশি আটকে পড়া মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, রাসুয়াকারিতে তিমুরের ভোটে কোশি নদীর শাখা লেন্ডের প্রবাহ তুষার ধসের কারণে বাধাপ্রাপ্ত হয়ে এই হরপাবানের সৃষ্টি হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনো পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি 1 নম্বর প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 288 জন ভারতীয়র সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন,
1: There are 288 Indian nationals who remain uncontactable, 73 Indian nationals who are working on Trishuli 1 power project, the first group of 73 people who are working on Trishuli 1 power project, then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who traveled for Kailash Mansarovar Yatra, then a group of 32 Indian nationals from West Bengal who traveled in Timure, which is in Rasuwa district where this particular disaster has happened.
0: তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যাহত হওয়ায় ত্রাণ ও উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। নেপালে চলতি ত্রাণ ও উদ্ধার কাজে ভারত এ পর্যন্ত 47 টন আপৎকালীন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এদিকে সাধারণ মানুষের সহায়তায় বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। এর নম্বর হল +9111230887188 এবং +9111230887119। এছাড়া হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য +9199682919888 নম্বরে যোগাযোগ করা যাবে। ইমেলের ঠিকানা হল situationroom@meme.gov.in। অন্যদিকে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগের নম্বর হল +9777

নম্বরও চালু করা হয়েছে। এগুলির নম্বর হল 0332479-3311 এবং 9147890181। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। শিকাগোয় বিনিয়োগকারীদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার সিইও, প্রেসিডেন্ট ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করবেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের পোলোস্কি সেন্টার ফর এন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড ইনোভেশনও পরিদর্শন করবেন নির্মলা সীতারামন। শিকাগোয় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে নির্মলা সীতারামন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর হবে এই সম্মেলন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে তাশখান্দে 2 দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এ মাসের 31 তারিখে বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। শ্রীলঙ্কার নৌবাহিনীর কমান্ডার ভাইস অ্যাডমিরাল ড্যামিয়ান ফার্নান্দো বর্তমানে ভারত সফরে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন, বুধবার থেকে শুরু হওয়া তাঁর এই সফরের লক্ষ্য হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করা এবং দুদেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও কর্মসূচি বৃদ্ধি করা। গাজায় গতকাল ইসরায়েলি হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও কয়েকজন। নিহতদের মধ্যে দুজন গাজা শহরের বাসিন্দা। গাজার স্থানীয় প্রশাসনের অভিযোগ, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত প্যালেস্তিনীয়দের একটি আশ্রয় শিবিরে হামলা চালানো হয়, সেখানে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনা জানিয়েছে, হামাসের এক যোদ্ধাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। এদিকে রাষ্ট্রসংঘের এক বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শান্তি বিষয়ক প্যানেলের প্রধান নিকোলাই ম্লাদেনা গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকার বিষয়টির সমালোচনা করেছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় দপ্তরের সচিব সিবি জর্জ গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত রাষ্ট্রসংঘ সহযোগিতা, দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্য অর্জনের সহায়তা, এআই এর প্রভাব, বিপর্যয় মোকাবিলা হ্রাস এবং রাষ্ট্রসংঘের সংস্কার নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। আগামী মাসগুলিতে পেঁয়াজের সরবরাহ সুনিশ্চিত করতে এবং মৌসুমী মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। নতুন দিল্লির কৃষি ভবন থেকে উপভোক্তা বিষয়ক বিভাগের সচিব নিধি খাড়ে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে গতকাল পেঁয়াজবাহী ভ্যানগুলির যাত্রার সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা ভর্তুকিযুক্ত মূল্যে NCCF, ন্যাফেড ও কেন্দ্রীয় ভান্ডারের আউটলেট এবং দিল্লিতে ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে বিক্রি করা হবে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা করা ও সব রকম সহায়তার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ রাখি বন্ধনের দিন শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। মহন্ত দীপেন্দ্রগিরির নেতৃত্বে পবিত্র দণ্ড

ছবি মুবারক গুহা মন্দিরে পৌঁছানোর মধ্যে দিয়ে এই যাত্রার সমাপ্তি হয়ে থাকে। একই সঙ্গে বার্ষিক বুদ্ধ অমরনাথ যাত্রাও আজ শেষ হচ্ছে। ভারতের ভেলাভান সেন্থিল কুমার বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে পৌঁছেছেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশী বীর ছোটারানীকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। ফাইনালে ভেলাভান মুখোমুখি হবেন হাঙ্গেরির তারকা খেলোয়াড় ও বিশ্ব র্যাঙ্কিং এর 55 নম্বরে থাকা বালাজ ফারকাসের। খবর পড়া আপাতত এ পর্যন্তই, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তিন দিনব্যাপী দশম অধিবেশনের আজ দ্বিতীয় দিন। বেলা 11টায় অধিবেশনের কাজ শুরু হবে। এদিকে অধিবেশনের প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার চতুর্দশ সংশোধনী বিল এবং মুক্ত বিদ্যালয় ও পরীক্ষা পর্ষদ বিল 2026 পেশ করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পেশ করেন ত্রিপুরা রাজ্য পণ্য ও পরিষেবা কর দশম সংশোধনী বিল 2026। প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে 649,470 পরিবার পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর প্রকল্পে গত 3 অর্থ বছরে 17,674 পরিবারকে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বন্দে ভারত এক্সপ্রেস সংক্রান্ত প্রশ্নের জবাব দেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। অষ্টম বেতন কমিশন নিয়ে জনস্বার্থমূলক প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল রাজ্য বিধানসভা অধিবেশনে সম্প্রতি প্রয়াত রাজ্য পুলিশের ডিজি অনুরাগের মৃত্যু নিয়ে বিবৃতি দেন। মুখ্যমন্ত্রী জানান, পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত করছে। তদন্তের জন্য প্রয়োজনীয় সব নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিজিপির মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী তাঁর ও তাঁর পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ভাই বোনের ভালোবাসার বিশেষ উদযাপন রাখীবন্ধন উৎসব আজ সারা দেশের সঙ্গে রাজ্য পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা তাঁদের ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন এবং তাঁদের মঙ্গল কামনা করেন। ভাইয়েরাও বোনেদের রক্ষা ও সমর্থনের প্রতিশ্রুতি দেন। রাখীবন্ধন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন যে এই উৎসব প্রাচীনকাল থেকেই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাখীবন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বার্তায় শ্রী বিড়লা বলেন, এটি ভাই বোনের পারস্পরিক ভালোবাসা, স্নেহ এবং বিশ্বাসের উৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ভারতের জন্য একটি আধুনিক ক্রীড়া পরিমণ্ডল তৈরিতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে গতকাল তিনি একথা বলেন। জাতীয় ক্রীড়া দিবস 2026 উদযাপনের অঙ্গ হিসেবে মেরা ইউবা ভারত আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত সারা দেশে এমন একটি পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে যেখানে প্রতিভাবানেরা প্রতিটি পর্যায়ে সহায়তা পান। এদিকে সারা দেশের সঙ্গে রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বেড়ে প্রায় 1.8 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি প্রায় 39,000 কোটি টাকায় দাঁড়িয়েছে বলেও তিনি জানান। মধ্যপ্রদেশের জব্বলপুর ভেহিকল ফ্যাক্টরিতে টি সিরিজ যুদ্ধ ট্যাঙ্কের ওভারহলের জন্য 472 কোটি টাকার একটি ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গতকাল প্রতিরক্ষামন্ত্রী এই কথা বলেন। শ্রী সিং বলেন, কেন্দ্রীয় সরকার 2028-2029 অর্থ বছরের মধ্যে 50,000 কোটি টাকার প্রতিরক্ষা রপ্তানি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। কৈলাসহরের 9 কোটি কলাক্ষেত্রে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গতকাল এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাণীদের জন্য বীমা, উদ্যোগমূলক উন্নয়ন এবং ঘাস চাষ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক এই কর্মসূচির উদ্বোধন করেন 9 কোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এখানে 9 কোটি জেলার প্রাণী পালক ও প্রাণী সখীরা অংশ নেন। 9 কোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে কৈলাসহরের হালাইছড়া চা বাগান এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মেগা আইনি পরিষেবা শিবির। 9 কোটি জেলা ও দায়রা বিচারপতি পি কুমার এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, সবার জন্য ন্যায় এই ভাবধারায় আইনসেবা কর্তৃপক্ষ কাজ করে। শিবির উপলক্ষে 16টি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল খোলা হয়। নাগরিকরা এখান থেকে নানা সুবিধা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাঁদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ

ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাঁদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে, ফোন এবং মেসেজ পাঠানো যাবে আজ রাত 11:45 পর্যন্ত। মেয়েদের সদর আন্তঃস্কুল ক্রিকেটে গতকাল 3টি ম্যাচে জয় পেয়েছে আসাম রাইফেলস পাবলিক স্কুল, প্রণবানন্দ বিদ্যামন্দির এবং বরদলি উচ্চ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। নিপকো মাঠে আয়োজিত ম্যাচে বরদলি স্কুল 8 উইকেটে হারিয়েছে হলিক্রস স্কুলকে। আমতলী স্কুল মাঠে আয়োজিত ম্যাচে আসাম রাইফেলস পাবলিক স্কুল ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরকে হারিয়েছে। এছাড়া তালতলা স্কুল মাঠে আয়োজিত ম্যাচে বিজয় কুমার স্কুলকে 10 উইকেটে হারিয়েছে প্রণবানন্দ বিদ্যামন্দির। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। গোমতি, ধলাই এবং উত্তর ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাত 13.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা তাবুক নিজরাও ভারত হাকত নিবাগী কাইসাক তালকুক থংনি বেকরেপস নামনানি হাপাং স্রাই স্রাই কক্রজাক মিয়া ভিডিও কনফারেন্সিং নিবিশিংতই খেলো ইন্ডিয়া ডাইলগ কক নারকথানী মন্ত্রীবক্রক অকক সাকা বসং থংমুংনি সাল বিসি নই সাই নই চিদক পালাইমানোরগী মেরা ইউব ভারত বাই যুগালিজাক পান্দাবো কক নারকথানী মন্ত্রীবক্রক তৈব সাকা থং রংনক ইউংনি সিমি চেঙ্গী কতালকুক ফ্রংমুং কেন্দ্র জরা হাকতর গনাঙ্গী কাইসা বেকরেপস নামই তি সাজাগী দঙ্গ আরো থাই রক জরা তৈ ন চুবাচু মানই দঙ্গ ইয়াং বসং থংমুংনি সাল বিসি নই সাই নই চিদক পালাইমুংনি মেরাইব ভারত বাই যুগালিজাক খেলো ইন্ডিয়া ডাইলগ তাংব তাঙ্গ হাকতর বাই বাক্সা হাস্তেওব যত জেলানি জুদা জুদা রংনক তাই কলেজনি পড়িনাই রক মানজাখা ভারত বুসকাং তালনি সালচি নই তাই সালচি থাম দিল্লি কতালনি ভারত মন্ডপম ফিলচি চার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমং সংসাবানো আরো ব্রিক্সনি আদংতে গদালজাক হাকতনি অজারক তৈ কবকজাক হাকতনি লুকু আদংরক মানজাগানো কুথুম লাইমাব ব্রিক্স চুবাচু তৈ ক্রাক খাইনানি তৈ জুদা জুদা হাকতর ফাতার তৈ আমচাইনি নাংকুকমা বাবাইরকনো তৈ ককলাম সালাই জাগানো তাকলাইবাই ভারত ওয়াই ব্রী এঙ্গানো ব্রিক্স পান্দানো তুই দুলমা ত্রিপুরা ফিলচি থাম বিধানসভানি সাল থামনি ফিলচি অধিবেশন মিয়ানিসিমি চেংজাখা অধিবেশন তিনি দিবর নাম চি সাও চেংজাক ফিরানো ইয়াঙ্গো অধিবেশননি পুইলানি সালো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা কাইনি বিল তি সাকা আবরকংখা ত্রিপুরা ল্যান্ড রিভিনিউ তাই ল্যান্ড রিফর্মড ওয়াই চি ব্রিজ নাম ফিরমা বিল তাই ওপেন স্কুল তাই এক্সামিনেশনস নাইমথা বিল নই সাই নই চিদক আবনকারিব রাংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই ত্রিপুরা জিএসটি ওয়াই চিস নাম ফিরমা বিল নই সাই নই চিদক তাবুক হাস্তেব যতই দক রা সাই ব্রীচি চুকু সাই ব্রীরা স্নিচি নুখুং ন পাইপ লাইননি সেব বাই নংজাকাই তৈ কাহাম মানথগ্রজাকৈ টঙ্গুহনৈ খুরসাখা মন্ত্রী অক্রা এম এল এ রঞ্জিত দেব বর্মানি সংমুং কাইসব ফিরগৈ মন্ত্রী অক্রা অকক থুম দেখা এম এল এ রঞ্জিত দেব বর্মানি তে কাইসা সংমুঙ্গ মন্ত্রী অক্রা সাকা থাংনাই বিশিক থাম রাং বিশিও মন্ত্রীবক্রক আবাস যোজনা ও আউলি তাংব তাঙ্গ যতই স্নিচি স্নি সাই দক রা স্নিচি ব্রী নুখুং ন নক তাঙানি বাকি রাংনি চুবা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহরাই সাকা হাস্তে হাপাং সেবুগ্রকনি বাকি ফিলচার বেতন কমিশন খানানি বাকি তিয়ারংখা এম এল এ সুদীপ রায় বর্মনি সংমুং কাইসানো ফিরগৈ মন্ত্রী অকক সাকা তিনি রক্ষাবন্ধন তের হাকতরনি লগি হাস্তেওব অতের পালাই জাগৈ দঙ্গ অতের নরগৈ বাহনক জগ্রক বুতানিয়াগো রাখি খাউই বিনি হামক্রাইন তৈ দিয়ায়ো অতের নরগৈ রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু খা কাহাম ইয়াফারকা হাকতনি লুকুরক্ন রাষ্ট্রবক্রক সাকা অতের কুসুম কুসুম বিশিনি সিমি হাকতনি হুকুমুতে লাইবুমাবাই গদালজাক লোকসভানি স্পিকার ওম বিরলাব রাখি তের নরগৈ হাকতনি লুকুরক্ন খা কাহাম ইয়াফারকা ব সাকা অতেরংখা বুতা বাহানকনি হামজাক মুংতে পৈতুনি তের হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু সাকা উত্তর সালকা আমচাই ভারত হাকতনি নখায়ুং তাং সেব নাংমানি পজাই আসাগানে মিয়া গুহাটিও সংসার জাক নর্থ ইস্ট ইন্ডিয়া স্পেস ওয়ার্কশপ কক নারকথানি ব অকক সাকা হাস্তেফাতেই বসাকা বসং নখায়ুং সাল পালাইমুং নরগৈ সংসার জাক অলয় খ্লাইমুংনি নাহারমুং অংখা উত্তর সালকা ভারত হাকতর দায়িত্ব

0: ino pwarzak new space ecosystem no krak khlaiyana Montrebokrok Narendra Modi, Otalni, Tamji Shalmari, Kokti Shalni Fungdam Chishawo, Akashpani Niman Kibat Pandawo, Hakotorte Bui Hakotoni Lukurok by Koglam Shalayana, Obongana Manki Bat Pandani, Fil Shara, Tamji Sini, Beremni Panda, Montrebokrok Lukurok no Borokni, One Sokmak Hakamakok, Manki Bator, Hornani Kobok Mung Naraka. Bharat Hapangni Central Bureau of Communications Agartala Bedekni Luajimung Baimia Brirokni Rungnok Kotoni Auditorium of Fekmung Karzak Bharadobijan Tai Bharatiya Nyay Sanghita Naisai Naiti Thamnoti Hozakmung Samungputang Sangjazaka Aromanjaka Shaltang Tripurani Yakbara Hankor Naikolfang Oshit Kumar Das Tai Brirungnok Kotoni Principal Sanchita Riang Akosong Koila Shohar Unakuti Kola Khetrobo Malmata Hamkrai Nai Khungni Shak Tharmung Bai Mia Frungmung Samungkutang Sangsa Zakha Malmata Rokni Bagai Bimano Khobui Malmata Dima Wodal Bidal Hamkrai Notiyei Frungmung Rzakha Pandano Chengirika Unakuti Jila Porishotni Kaskokra Omolendu Dash Panda Unakuti Hankuni Malmata Rinai Rokte Malmata Shoki Rok Manjakha Brirokni Shodor Beremni Rungnok by Rungnokni Cricketo Mia Thungmung Kaithamo Kaplayanka Asham Rifles Public School Pranabananda Vidyamandi Te Borduali Ramchini School Nipku Thungkhalawo Borduali School Wicket Kaichar by Holy Cross School No Mechenka Amtoli School Thungkhalawo Bhavan Stripura Vidyamandi No Ran Kaichiba by Asham Rifles Public School Mechenka Agartala School Thungkhalawo Bijoy Kumar School No Wicket Kaichiba by Mechenka Pranabananda Vidyamandi মন্দির তাবুক নবাতি বানি ককতুমা তিনি নখা মনাকজাক টঙ্গানে গুমতি ধলাইতে শালকা হাঙ্কর ফেরাঙ্কো কই কবাংখে ওয়াতই ওয়াউই মানুহনি হজাক মুংরখা নবাতিবার নাইখং তিনি শালনি শাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনি টঙ্গানে তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টঙ্গানি 19.7 ডিগ্রি সেলসিয়াস ফুংনি দামবাতাময় সতি 35 জরা ওয়াতই বাখা চি 3.2 মিলিমিটার ককব্রকবাই ককতুমা পরিমুং তাবুক জরাতই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানে সানজা দামসনি তাময় সতি ব্রৈশিবাও
1: এতক্ষণ পরপর রিলে করে শোনানো হলো প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণী বিলোনিয়া এখন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি

এতক্ষণ গীতালী অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী ছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

0: भारतीय बने। इसके साथ ही समाचार प्रभात का यह अंक समाप्त हुआ। नमस्कार।
1: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন আজকের কবিতা অনুষ্ঠানে বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী অস্মিতা সিনহার কবিতা আবৃত্তি।

0: নমস্কার, আমার নাম অস্মিতা সিনহা। আমি আজকে একটি কবিতা বলবো, কবিতার নাম পণ প্রথা, লিখেছেন রূপন মজুমদার। পণ প্রথা, পণ প্রথা, এ এক আমাদের সমাজের কুৎসিত প্রথা। এতে রেহাই পায় না শত শত নারী, পণ না আনলে চলে যাও বাপের বাড়ি। আয়, এ কি আমাদের সভ্য সমাজ, জাগ্রত হবে আর কখন? সুদূর আকাশে শোনা যায় তাদের চিৎকার, তাদের জীবনে আছে কি শুধুই হাহাকার? আমার কি করে টান টান, সমাজে নারীদের এটাই কি সম্মান? অশান্তিতে চলছে তাদের জীবন যাপন, এই প্রথার বলি হবে আর কতজন? ধন্যবাদ।
1: আজকের কবিতা অনুষ্ঠানে শুনলেন বিরুনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী অস্মিতা সিনহার কবিতা আবৃত্তি। আকাশবাণী বিলোনিয়া। এখন দোলন চাপা অনুষ্ঠানে শুনবেন নজরুল গীতি শিল্পী ধীরেন বসু।

এতক্ষণ দোলন চাপা অনুষ্ঠানে শুনলেন নজরুলগীতি। অনুষ্ঠানের শিল্পী ছিলেন ধীরেন বসু। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শিশুমেলা অনুষ্ঠান শুনবেন পরিবেশনায় সারদা ললিত কলা একাডেমির শিশু শিল্পী।

নমস্কার ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজ আমরা উদয়পুর সারদা ললিত কলা একাডেমির ছোট্ট কচিকাচারা তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক গল্প, গান, কবিতা। তো সবাই শুনবে তো? তাহলে শোনো, আমরা এখন শুরু করছি আজকের অনুষ্ঠান শিশু মেলা। করোনার ভয়াবহ রাত কাটিয়ে আজ আমাদের কাছে একটা নতুন সকাল, তাই একটা প্রার্থনা সঙ্গীত দিয়ে আমাদের কচিকাঁচা বন্ধুরা আজকের শিশু মেলা শুরু করছে। সমবেত সঙ্গীতে থাকছে আকাঙ্ক্ষ, সমীক্তা, রিমসা, স্নিগ্ধা, স্নেহা, পুনম, জয়া এবং অংশিকা।

ধন্যবাদ সবাইকে, খুবই ভালো লাগলো তোমাদের গানটা। তারপরে আমাদের একটি ছড়ার গান শোনাবে স্নিগ্ধা দে।

বাহ, ভারী মিষ্টি হয়েছে গানটা। এরপর আমাদের একটি ছড়ার গান শোনাবে সুমি উক্তাপাল।

খুব সুন্দর হয়েছে ছোট্ট বন্ধু, ধন্যবাদ তোমাকে। এবার একটি রবীন্দ্রসঙ্গীত করে শোনাবে তন্মিতা পাল।

খুব ভালো হয়েছে। এবার আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত করে শোনাবে শ্রী ত্রিপুরা।

ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো গানটা শুনে। এবার আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত করে শোনাবে অনশিকা সরকার।

খুব সুন্দর হয়েছে ছোট্ট বন্ধু, ধন্যবাদ তোমাকে। এবার একটি রবীন্দ্রসঙ্গীত করে শোনাবে রিমশা সাহা।

0: খুব সুন্দর হয়েছে বন্ধু, ধন্যবাদ তোমাকে। এখন একটি আবৃত্তি করে শোনাবে সমীক্তা পাল। আবৃত্তিটি কবি কাজী নজরুল ইসলামের ঘুম জাগানো পাখি।
1: নমস্কার, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, বলবো আমি আলসেবে ঘুমে তুমি থাকো, হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না কো, আমরা যদি না জাগে মা কেমনি সকাল হবে, তোমার মেয়ে উঠলে গোমা রাত পোহাবে তবে, উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথামুড়ি, ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলো নাকি, বলবো আমি নৈকু খুকি ঘুম জাগানো পাখি। নমস্কার।
0: বাহ, খুব সুন্দর হয়েছে আবৃত্তিটা। এখন আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত করে শোনাবে স্নিগ্ধা।

ধন্যবাদ ছোট বন্ধুকে, খুব সুন্দর হয়েছে গানটা। আজ আমরা উদয়পুরের সারদা ললিত কলা একাডেমির ছোট বন্ধুরা এখানে অনুষ্ঠান শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।

এতক্ষণ শিশুমেলা অনুষ্ঠান শুনলেন। পরিবেশনায় ছিলেন সারদা ললিতকলা একাডেমির শিশু শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, গান গানের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গান মানেই মনের কথা, প্রাণের কথা, যে গান বলে দেয় আমাদের মনে কি আছে। গানে গানে অনুষ্ঠানের প্রথম গানটি নেওয়া হয়েছে আজব প্রেম কি গজব কাহানি এই ছবি থেকে, গানের শিল্পী আতিফ আসলাম। শুনুন তাহলে প্রথম গানটি, গানে গানে অনুষ্ঠানের ছবির নাম আজব প্রেম কি গজব কাহানি।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন। দিওয়ানা ছবি থেকে গানের শিল্পী ছিলেন কুমার শানু এবং সাদনা সরগম। গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনছেন। অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন সাভারিয়া ছবি থেকে গানের শিল্পী শান।

গানে অনুষ্ঠানে পরের গানটিতে যাব। পরের গানটি শুনবেন সানাম রে ছবি থেকে গানের শিল্পী আরমান মালিক এবং পলক মুছল। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম সানাম রে।

শ্রোতা বন্ধুরা, শুনলেন সানাম রে ছবির গান। গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন তেরি মেহরবানিয়া ছবি থেকে গানের শিল্পী সাব্বির কুমার। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম তেরে মেহরবানিয়া।

গানটি শুনলেন। বাস্তব ছবি থেকে গানের শিল্পী ছিলেন সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তি। গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনছেন। এবারে গানটি

শ্রোতাবন্ধুরা, শুনলেন জেহের ছবির গান, শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল। তো বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আর সময় আর নদীর স্রোত কারোর জন্য কিন্তু বসে থাকে না, সময় তার কালের ধারায় অবিরাম গতিতে চলতে থাকে এবং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের জীবনও গতিকে বেছে নেয়। তাই জন্য জীবনের স্বাচ্ছন্দ্যের জন্য আমরা যা কিছুই করি সব কিছু কিন্তু আমাদের আনন্দের জন্য, শান্তির জন্য। তাই সবাই জীবনকে ভালোভাবে উপভোগ করার জন্য বাঁচতে হয়, তাই জন্য গতি নিশ্চয়ই থাকে কিন্তু সঙ্গে সঙ্গে সচেতনতা চাই, সতর্কতা চাই, তাহলে হয়তো জীবনটা আরও বেশি উপভোগ্য হয়। যাবো সবশেষ গানে। সবশেষ গানটি শুনবেন নো এন্ট্রি ছবি থেকে গানের শিল্পী সুনিধি চৌহান এবং সহশিল্পীরা। শুনুন তাহলে সবশেষ গানটি, ছবির নাম নো এন্ট্রি।

끝까지 এতক্ষণ গানে গানে অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।